0: খাগর তলির, খাগর খাগর খাগর তলির, খাগর তলির, মানিক কিয়ো, মানিক কিয়ো, নু মানিক কিয়ো, নু লাগে লাগে,
1: লাগে লাগে,
0: আহা আহা, মাতির বুকুত, মাতির বুকুত, মনোর মালতি, বুটলো, মনোর মালতি বুটলো, এই মাতিরে মরমতে।
2: এড়িটিংলা? এবার রেন্ডাওদে চরণম।
0: মনোর করোনি রে,
1: করোনি রে,
0: হুরর হুরর পাপরি রে,
1: পাপরি রে,
0: পাপরি রে আজি,
1: আজি,
0: হুকুমার
1: হুকুমার,
0: থাপো
1: থাপো
0: না হুজুয়া, হুকুমার থাপো না হুজুয়া, হুন্দর হুদিনর, হুদিনর
1: হুদিনর,
0: নতুন
1: নতুন
0: দৃষ্টি,
1: দৃষ্টি
0: দৃষ্টি, কোন না হুয়া।
2: சரி, பாட்டை கத்துக்க ஆரம்பிக்கலாம்.